চৰাইয়ে চিকুণেও লীলা ৰহিলা, তেলিয়া সাৰেং অ লীলা ৰহিলা, মাছৰে চিকুণে মালি লীলা ৰহিলা, আকৌ এদিন আহিলা, আহিয়ে যে গোলা গৈ হে দিলা তামোল এখনি, খালা তামোল এখনি।

চন্দর রানী তাই ইমান কাষতে, অথচ তাই হেনো ইমান দূরর, মাজতে হেঙার হই অট্টহাস করে ছন্দহীনতার গভীর গহ্বর।